শ্রোতাবন্ধু আপন মানে বন্দনা কার্যক্রম শুণুটি আকাশবাণী বারিপদা কেন্দ্রর বন্দনার এথর কণ্ঠশিল্পী দিবাকর মহান্তি কণ্ঠরে তাঙ্কর গৌরহরি দলৈঙ্ক গীত রচনা।

0: 산타리아 카 안조미아 사남보 하미시코게 인 모헨드로낫 무르무
1: আর ইন্দো পদ্মিনী হাসদা আলিং পাস্টা খন সানাম কোগে জোহার সাউতে এহো মেনা তেহেঞা সান্তাড়ি আখড়া
0: আখড়া দো উচ্ছানো কানা আকাশমণি বরপাদা খনা এফএম ব্যান্ড রে মিৎসাই বাটুড় আরে মেগাহর্জ রে
1: এতহব রে দো নারায়ণ হেমব্রম আর সাউতেন কোয়া সেরেঞ আঞ্জুম পে

0: এই জনে উঠিছে,
1: উঠো,
0: তারা বি হসেছে,
1: ও হসু না,
0: ফুল বি ফুটিছে,
1: ফুটো,
0: রাতে বি নাচুছে,
1: নাচো।

0: କଥା ତାହେଲେ ଏମନ୍ତ, ତଥାପି କେତେ ମାନେ ଜମି ସିଏ ଟୋକା ଚଷିଛି
1: ମୋ ଲାଜା ବୁଲେଇ ବାଙ୍କେଇ ତାରି ଜମି ଉପରେ ଆପଣଙ୍କର ଲୋଭ
0: ଜମାରୁ ସେ କଥା ନୁହଁ,
1: ଆଉ କୋଉ କଥା
0: ପାଠ ଅଛି? ହଁ, ପାଠଟା ହଉଛି କଣ, ଯଦି ପରିଶ୍ରମ କରୁଛି ଖର୍ଚ୍ଚ ବାର୍ଚ୍ଚ ହଉଛି ତାହେଲେ ଦି ପଇସା ଅଧିକ ଲାଭ ମିଳିଲେ କ୍ଷତି କଣ?
1: ସେଇଥିପାଇଁ ପରା ପରିଶ୍ରମ କରୁଛି, ଉଦ୍ୟୋଗୀ ପୁରୁଷଙ୍କୁ ଲକ୍ଷ୍ମୀ ମିଳେ।
0: କହିବାର ଉଦ୍ଦେଶ୍ୟ ହେଲା ବଜାର ଉପଯୋଗୀ ଚାଷ, ଯେମିତି ହଉଛି ଫୁଲ ଚାଷ ଫଳ ଚାଷ, ସେଇ ଫୁଲ ବଗିଚାରେ ଆମର ଯଦି ଋତୁକାଳୀନ ଫୁଲ ହଉଥିବ
1: ତାହେଲେ ତ ଚାହିଦା ବଢିବ।
0: ଆଜି କିଷାନବାଣୀ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ସେମିତି ଗୋଟେ ଆଲୋଚନା ଅଛି।
1: ଆଜିର ଆଲୋଚନାର ବିଷୟ ରହିଛି ବର୍ଷା ଦିନିଆ ଋତୁକାଳୀନ ଫୁଲର ପରିଚାଳନା। ଏ ବିଷୟରେ ଆଲୋଚନା କରିବେ ଡକ୍ଟର ଶୁଭସ୍ମିତା ସାହୁ।
0: ବଢିଆ, ଆଉ କଣ ଶୁଣିବା
1: ଶୁଣିବା।
2: শ্রোতাবন্ধু নমস্কার, আমার সহ এ সম্পর্কে আলোচনা করা উপস্থিত অনেক উদ্যান কৃষি বিভাগের সহকারী অধ্যাপিকা ডক্টর শুভস্মিতা সাহু, আপনার আমার কার্যক্রম স্বাগত। নমস্কার।
3: নমস্কার।
2: আমি সমস্তে জাঁচে ঠাকুর পূজা ঠু আরম্ভ করে বিভিন্ন সাজসজার ফুলর আবশ্যকতা অধিক রয়েছে এবং ফুলটিয়ে বগিচারে দেখলে সমস্ত মন মধ্য আনন্দিত হুয়ে। তেবে বর্ষা দিনে যে সব ফুল চাষ হচ্ছে তার পরিচালনা সম্পর্কে আজ আমি আলোচনা করা। এই যে বার্ষিক ফুল অথবা ঋতুকালীন ফুল কহিলে সাধারণত আমার চাষী ভাই মানে কোন বুঝবে?
3: বার্ষিক ফুল অথবা ঋতুকালীন ফুল কহিলে আমি সাধারণত বুঝিবা কি বার্ষিক ফুল হচ্ছে যেটা কি গোটিয়ে বর্ষ ভিতরে নিজের জীবনকাল সমাপ্ত করতে তা সহ হলে কি সে অবধি রয়েছে আমার দুই তিন মাস অবধি হয়েছে। তো আমি যেতবে গোটে পার্ক যাচ্ছে কি বগিচা যাচ্ছে আপনার দেখিথিবে সেটি বড় বড় গছ থাকে, তাপরে আমার স্রব যাহা আমি কোচ আমার টগর ভাগ গছ থাকে, লাস্টক আসে আমার হর্বাসিয়াস গুল্ম জাতীয় যে গছ গুড়াক রয়েছে। তো ইয়ে কম করে না পার্কের পরিবর্তনর যে আভাস আনিথাই, কেন আপনার বড় গছ লগাইলে সিএ সবুবেলে লাগিলা আমার দেবদারু লাগিলা কি চম্পা লাগিলা, তা যে পরিবর্তন চেঞ্জ হলে যে মানুষের মনে বি পরিবর্তন আসে সেই গুড়াক করা এই ফুল গুড়িক আমার বার্ষিক ফুল গুড়িক দরকার হয়ে থাকে। আর যেহেতু আর অবধিকাল অল্প সময় তো চাষী এখন লগাইলে ফুল অমল কলে তাপরে ছাড়িদেলে অলগা কন লগাইলে কি দুইটি ধর ফসল আমি খাদ্য ফসল করুছে তা মঝিরে বি ফুল লগাই পারিবে। তো এইটা হচ্ছে বার্ষিক ফুল হলো সাধারণত যার অল্পকাল অবধি ভিতরে গোটিয়ে বর্ষ ভিতরে এমন নিজের জীবনকাল সমাপ্ত করতে। ঋতুকালীন এই আমি কৌছে কি ইয়ে গোটিয়ে ঋতুরে এমানে আসন্তি নিজের ফুল দিয়ন্তি তারপর তাঙ্কর জীবনকাল সমাপ্ত হয়ে যাই থাকে।
2: তবে এই যে বগিচা আর উদ্যানরে এগুড়িক আমি কেমতি কার্যবাহিতা এগুড়িকর কোন রহিছে?
3: বগিচারে আমি সাধারণত যে থাকে আমার ফুলর সেজ থাকে দেখিথি গোটিয়ে বড় বড় জায়গা একদম গোটে বেড প্রিপারেশন বা সেজ ভাগ হয়ে কেবল গোলাপ লাগি থাকে কেবল গেন্ডু লাগি থাকে, তো আমি সেইভাবে লগাই পারিবা। তো কি বগিচা মধ্যে রাস্তা আছে।

0: শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধু,
1: নমস্কার শ্রোতা বন্ধু,
0: অনেক অনেক শুভেচ্ছা সহ আরম্ভ করছু আপনার চিঠিপত্র উত্তর কু নিয়ে কার্যক্রম সমীপেছু। উপস্থাপনার মু বীণা পাণি সিং এবং মো সহিত অছন্তি নিবেদিতা বারিক।
1: তেবে শ্রোতা বন্ধু, মোর মধ্যে আপনার বহুত বহুত শুভেচ্ছা এবং অভিনন্দন,
0: আউ বহুত বহুত স্বাগত মধ্যে আমার এই সমীপেশুর আসরক। নিবেদিতা, সমীপেশুর সময় কটি যায় চিঠিরে চিঠিরে।
1: শ্রোতা বন্ধু, এই চিঠি কহে অনেক স্মৃতি কাহানী।
0: স্মৃতি স্মৃতি পুনি কেতেবেলে রূপাজন, তো কেতেবেলে হজি যাইথিবা দুষ্ট পিলাদিন, কেতেবেলে ছল ছল যৌবন গুয়ারি মনরত, আউ কেতেবেলে অস্ত সিন্দুর বিধবা কপালর, এসবুর মুখ সাক্ষী হচ্ছে এই চিঠি।
1: সতরে শ্রোতা বন্ধু, এই চিঠি কথা যেতে বখাণিলে বি জমা সরিবনি। তেবে আম চিঠি আজি কোন কহুচি টিকে শুনি নবা। প্রথমে চিঠিটি দেইছন্তি কদলি বাড়িয়ারু চৈতন্য বিকাশ পার্বতী সর্বরী এবং গাঁর অনেক শ্রোতা। সেমানে লেখিছন্তি সমীপেশু কার্যক্রমর বীণা আপা এবং নিবেদিতা অপাঙ্কু আমার সান্ধ্যকালীন নমস্কার।
0: আমার মধ্যে সান্ধ্যকালীন প্রতি নমস্কার শ্রোতা বন্ধু।
1: পুনি সেমানে লেখিছন্তি, অপা এবে তো পূজা পার্বণর মাহল, সমস্তে ব্যস্ত, সমস্তে চলচঞ্চল, পরিবেশর স্বচ্ছতা দিগরে কাহারি লক্ষ্য নাহি, বহু দূরদূরান্তরু গাঁ গুণ্ডারু আসুছন্তি মেলা মহোৎসব বুলিবা পাই, গাড়ি ঘোড়া অজস্র ছুটিবারে লাগিছি, শব্দ প্রদূষণ ঠারু

কম্পিত দেবদারু যত বায়ুর নিষ্ঠা মৃগৌ কিরাতেই হেরা সে ব্যতীত ভিন্ন শ্রীখণ্ডর বাবুমান এই যে পবিত্র মঙ্গলদায়িনী গঙ্গা মাতাঙ্কর কূলরে অবস্থান করে সুন্দর গ্রামটি তার নামটি কেমন কোণ তার নাম কবি প্রমাণ দেওয়া গলে তটে।

কবি নটবর ধল সামন্ত লেখা পরে পরে ভগবান কৃষ্ণ পার্থ কূলক ডাকলে, কে হে পার্থ মোর নিকটক আস, তোমাকে ছাড়ি মু কেবে বঞ্চি পারিবি না, মতে ছাড়ি তুমি বঞ্চি পারিব, জল ছাড়ি মিন বঞ্চি পারে না কি মিন কু ছাড়ি জল বঞ্চি পারে না, সেইভাবে জীব আত্মা পরমাত্মা কেবে ছাড়ি বঞ্চি পারে না। কুন্তি মাতাঙ্কর ইয়ে কথা শুনি ভগবান বাসুদেব কহিলে, মা লো মু আজ বড় অপূর্ব কথা দেখুছি, দিনে নাই কালে নাই যে কথা, সবুদিন যেতবে আসিলা বেলকু তোমার মুখমণ্ডল অত্যন্ত হসপূর্ণ, আজ বিষাদর ছায়া বিষাদর ঘন বাদল তুম মুখমণ্ডল গ্রাস করেছি, মা কোণ কুহ, মা কোণ তোমার আবশ্যক কুহ। কুন্তি কহিলে, কহিলে প্রভু মু কহিবি যে বাসুদেব সেমিতি কহিবিনি, মু আপনাকে এতে কি অনুরোধ করিবি, মোর মন কথা তো তুমি সমস্ত জানিথিব, অবিরাম পরমহংস সেই কথা আগে কহিলে,